0: against one religion in a biased manner. We've got crucial reactions lined up for you. Listen in.
1: যারা ধর্মকে যুক্ত করবে দেখার চেষ্টা করছেন তারা তাদের মতো দেখবেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু শব্দ দূষণগুলো তো একটা শব্দ আছে, সরকারের তো নিয়ম শৃঙ্খলা কিছু আছে। যে যার ধর্ম নিজের বাড়ির মধ্যে করলেই সবচেয়ে ভালো হয়। মসজিদে যান নামাজ পড়ুন, মন্দিরে যান মন্ত্র পড়ুন, বারবার মাইক লাগানোর প্রয়োজন কি আছে?
2: করাচ্ছে কেন করছে? সরকারের নির্দেশিকা সেটা সবাইকে মানতে হবে। যদি কেউ জোর করে খোলায় সেটা কথা বলা উচিত ঠিক নয়। আর সব জায়গায় মাইক লাগানোর অনুমতিও নাই, মন্দিরে মসজিদে সব জায়গায় মাইক লাগাতে হবে কে বলেছে? যখন এই ধর্মের কাজ শুরু হয়েছে, ভগবান এসছেন, প্রফেটরা এসেছে, তখন থোড়াই না মাইক ছিল। তো সেই জন্য অন্যের ডিস্টার্ব না হয় সে জন্য সাউন্ড কন্ট্রোলে থাকা উচিত, এটা সরকার বলেছে, সেটাই সবার মানা উচিত।
3: মেরে পাশ বহুত জেলে সে ফোন আয়া, কে বলা কে পুলিশ নে উনকো বুলায়া, মসজিদ কমিটি কো বুলায়া, বুলা কে বুলা কে মাইক্রোফোন কো হটা দো, লাউড স্পিকার কো হটা দো। তো উন লোক জব পুছা পুলিশ কো যে ক্যা অর্ডার কিয়া হ্যায়, নোটিফিকেশন কিয়া হ্যায়, কিস অর্ডার কে বেসিস সে হাম লোগ কো বোল রহে, কোই নেই দেখা পায়া। বোলা কি হাম লোগ বোলা তো হো গিয়া, লেকিন হামারা বাত এইসে এই হ্যায়, আগার উতারনা হ্যায় তো রিটার্ন করে কোই আপকা অর্ডার দেনা হোগা, দুসরা বাত আয় তো পুলিশ আকে উতার দো।
4: দেখিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ড এ এক খেলাফ এক তরফা কাম কর রা হ্যায়, এক রিলিজিয়স কে খেলাফ হ্যায়। মসজিদ মে আজান হোতা হ্যায়, মন্দির মে ঘন্টা বাজতা নাহি। পলিউশন হোতা হ্যায় তো সব রিলিজিয়স কে লিয়ে হোতে হোনা চাহিয়ে, লেকিন মুসলিম কে লিয়ে খেলাফ হ্যায়। হাম লোগ শুভেন্দু অধিকে পাস জায়েঙ্গে, ইসকা ডিমান্ড ভি করেগে যে এ হোনা নাই চাহিয়ে।
0: Hrithik Mondal is tracking all the finer details for us. He joins us with further clarity at this point. Hrithik, the government in West Bengal claiming that this is an enforcement drive under existing noise pollution rules. Tell us first, what exactly have police been asking mosque committees to do? We're also given to understand several Muslim organizations say that police approach committees without any written orders.
5: See, Parameshwar, the decision to regulate the loudspeaker use at multiple, you know, religious places was taken since in the first cabinet meeting of the BJP-led government since it comes into power. So what we do understand, this is a regulations with according to the Pollution Control Board. The decision was taken in the first cabinet meeting. Now what we given to understand since last couple of days, the local authorities are approaching to multiple, you know, that's religious authority, be it mosque or mandirs, not to, you know, use such loudspeakers and to maintain the regulation which is already in place according to the Pollution Control Board. So, what we know, the ruling dispensation, Bharatiya Janata Party, ministers and leaders, they have outspoken and said that this is nothing, you know, specific action is being taken, but there are allegations from the all spectrum, including, you know, that the opposition, Trinamool Congress and ISF, they have said only the mosques across the states are being asked to remove loudspeakers. We did see in last couple of days in several mosques across the state, especially in districts where these actions has been taken. So what we know, the government is saying that they want to regulate the order which is already in place according to the Pollution Control Board, but it has triggered a political row across the political spectrums in Bengal. Back to you.
0: Hrithik, we'll of course continue to track all the reactions coming in with you as always. Thanks so much. From West Bengal, let's switch tracks now to Jharkhand, where for nearly 2 weeks, hundreds of students have accused the government of failing to protect the integrity of public recruitment. And now the government's strategy there appears to be widening. The CID has made 5 more arrests in the alleged JPSC-JSSC recruitment irregularities case, taking the total number of arrests to 19 now. At the same time, senior officials have reached the protest site with an offer of talks, and Chief Minister Hemant Soren has constituted a high-level committee to engage with the protesting students. The BJP has also stepped into this political battle, with a delegation led by Babulal Marandi meeting the protesters and backing their demands. But from the students' perspective, you must note, they say their core demands remain firm. They want the 14 JPSC prelim examination cancelled, a CBI probe into recruitment examinations conducted